0: Did you know York College offers a wide range of services and programs to support you? From athletics, career services and counseling, to mentoring, student activities, student health services, veterans affairs, SEEK, the Women's Center for Gender Justice, the Male Initiative Program and Men's Center, and much more. Whatever your journey looks like, take some time to discover what York College has to offer. Welcome to Fall 2026.
1: This is YCRadio.org, the voice of today's generation.
2: প্রতারণা সতর্কতা, কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগ ইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
3: This is the professor, Dr. Ron Daniels, inviting you to join me for enlightening interviews and informative engagement with our audience on Vantage Point Mondays, 3 o'clock p.m. here on WBAI 99.5 FM in collaboration with YCRadio.org.
4: I started going cold turkey. Well, at least when I'm in the car.
5: I know I shouldn't do it, but it's so hard to stop. That's why I hide it from myself, so I won't be tempted.
4: I used to do it all the time. I stopped by locking it in my glove compartment.
6: My friend used to do it way too much. Now I turn it off when we're in the car.
7: My solution is simple. I just don't do it.
8: There are lots of ways to stop yourself and others from texting and driving. How will you stop? Tell us at StopTextStopWrecks.org. Brought to you by the National Highway Traffic Safety Administration and the Ad Council.

0: What up though, it's DF Finesse, DD Finesse that is, and you are listening to YCRadio.org, the voice of today's generation.
1: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College-এর পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
2: This is YC Radio's DJ Extra Small. Are you tired of going on the York College website to listen to YC Radio?
3: Well,
2: now you don't have to. Listen to YC Radio on TuneIn Radio. Download it off Google Play or the App Store right now. YC Radio, the voice of today's generation.
4: How's it going?
5: I'm having a stroke.
4: Are you going to shake my hand?
5: I'm having a stroke.
4: Wow, you're not even moving your arm.
5: I'm having a stroke.
6: When someone is having a stroke, they may not be able to say it with words, but their body language will tell you loud and clear. Look for FAST. F, face drooping. A, arm weakness. S, speech difficulty. T, time to call 911 immediately. Know the sudden signs. Spot a stroke fast. Visit strokeassociation.org. Brought to you by the American Stroke Association and the Ad Council.
7: Hey, what's up? It's your girl, Kaya Baby, and you're listening to YCRadio.org, the voice of today's generation.